সাকরি, হাইদিনে ডাকনা সাকরি, ফান নোহা রুবাহা মান নোহা শিবাহা, হাইকারাং সিজাং মেরাহি লুগা লাউ থুহিছে, ফাগে রানী গাই থাইকে গাইয়া লাইফাই দো।

বিহান রে বং কিছু জাগ নাং নে বং আন্দ্রে সো সেং লং চুহি ঠিয়ে ফং লিকাচে তং তাং বং কিছু হি ঠিয়ে ফং লিকাচে তং তাং বং দেকর পি হান রে বং নন হি ঠিয়ে রুই জং দেকর পি আন রি বং নেজর জি বা ঠিক্রন নাম জি তে নাম নন পয়সা পেন পাক থম লিকে দন তা দন বি নং নাং বাদ পো পাক থম কে কর পি হান রি বং এ হান রি সো সেং লং পুয়াম তার সিং আং লং বাঙান তার সিং সেং লং কে পো এ পুম চর লং জাগবে লগা ক্রং শিকয় কে পং ইয়ং তং